করি, সন্ত খানা খাই, ব্যায়াম শব্দ করি, ধূমপান মদিনা মধ্যে একটু লাগাই, তারপর নিয়ন্ত্রণ করি, আজ নির্ণয় কাজে জীবনযাত্রা নিশাগার রোগ সে বাঁচি সুস্থ জীবন অপনাই।